0: Bhushan, 13 Bhushan and 113 Shri Padma Shri Awards. The remaining Padma awardees will be conferred in the second round of the ceremony to be held later. In West Bengal, BJP candidate Debangshu Panda has won the Falta Assembly seat by a margin of over 1 lakh votes. Mr. Panda defeated his nearest rival and CPIM's candidate Shambhunath Kurmi, who secured with 40,645 votes. The re-poll in Falta was held in all 285 booths on May 21 under the security blanket of around 35 companies of Central Forces. Prime Minister Narendra Modi has congratulated BJP candidate Debangshu Panda for winning the Falta Assembly re-poll with a record margin. In a social media post, the Prime Minister said that the victory indicates the unwavering faith of the people of West Bengal towards BJP. Union Home Minister Amit Shah has said that the government has made special provisions to exclude all tribal communities from the ambit of the Uniform Civil Code UCC, ensuring that their rights are fully protected. Addressing the Janjati Sanskritik Samagam in New Delhi, Mr. Shah said the UCC will not infringe upon any tribal rights. The Central Board of Secondary Education, CBSE, has extended the last date for obtaining scanned photocopies of answer books for Class 12 board examination by one more day until today. CBSE said that the decision was taken to provide adequate time to students for submitting requests. The National Testing Agency, NTA, has postponed the Common University Entrance Test Undergraduate CUET 2026 examination scheduled for 28th of this month. And that is the end of this news bulletin.
1: Media mo ghor sai ko 11.5 meter. 739 কিলোহার্টজ আৰু এফএম বেণ্ডৰ 101.6 মেগাহার্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক মুকুতামালা।
2: ডক্টৰ মহেশ্বৰ নেওগে কৈছিল, সকলো আৰ্টেই সত্য আৰু সৌন্দৰ্যৰ ভিতৰেদি মানৱাত্মাক বিকাশ দিয়ে, জীৱনৰ বাস্তৱ পদাৰ্থবোৰকে নানা ৰূপ দিয়ে। আর্ট আমার সৌন্দর্যবোধ আর আন ভাবধারার আদান প্রদানের আলম। 64 কলার ভিতর ভাস্কর্য, স্থাপত্য, চিত্রবিদ্যা, সংগীত আর কবিতা এই পাঁচটিরে এটি শ্রেণী করে সিবুরক ললিত কলা বা সুকুমার কলা নাম দিয়া হয়েছে। কহার, কমার, বারহই, তাঁতি আদির কারুকার্য নিম্ন শিল্প। ললিত কলা আর নিম্ন কলার ভিতর পার্থক্য ইমানেই যে নিম্ন শ্রেণীয়ে আমার দৈনিক জীবনের লাগতিয়াল বস্তুবোৰৰ যোগান ধরে, কিন্তু ললিত কলায় বিশেষক জীবনের সেই দাবিবোৰৰ পৰা আঁতৰতে থাকি আনন্দর সফুরা আমার কাষ চপাই দিয়েহি। ললিত কলা নিমজ, ই আমার দিনটিয়া শুকান জীবনটুক জীব দি নিমজ আর রসাল করে তোলে। কবিতার লগতে সাহিত্যও এটি আর্ট, ই আমার অন্তরাত্মার আনন্দর কারণেই বিশেষক জিয়াই আছে। ব্যবহারত আবশ্যক হওয়া সঁজুলি লৈ ললিত কলার স্থান বা খাপ নির্ণয় করা হয়। এই সঁজুলিবিলাকেরে আর্টে বাহিরর বাস্তবক এক মানসিক গড় দিয়ে। খনিকরে বতালি হাতুড়ীরে নিজৰ প্ৰাণত অঁকা বিদ্যাদেৱীৰ অভিব্যক্তিৰে হয়তো সৰস্বতীৰ মূৰ্তি গঢ়ে। চিত্ৰকৰে লেখনিৰে প্ৰাকৃতিক সৌন্দৰ্যৰ বা কোনোবা ৰূপহীৰ ৰূপৰ প্ৰতিৰূপ দিয়ে। শ্ৰীকৃষ্ণই বাঁহীৰ সেৱত নিজৰ প্ৰাণৰ আকৰ্ষণী মন্ত্ৰ ধ্বনিত কৰি তোলে। এই খনিকৰ, চিত্ৰকৰ বা সংগীতকাৰ শ্ৰীকৃষ্ণৰ প্ৰাণৰ যিবোৰ অনুভূতি, সি ক্রমে বতালি হাতুড়ি, লেখনি আর বাঁহীর নিচিনা বাদ্যযন্ত্রর সঁজুলির আশ্রয়ত বাহিরর জগতর লোকর অন্তরত সৌন্দর্যবোধ যোগাই দিয়েহি। কিন্তু সাহিত্যত তেনে পাদার্থিক সঁজুলির আবশ্যক নাই। শব্দর ঝঙ্কার বাদ দিলে কবিতায় পোনে পোনেই এখন অন্তরত থাকি আন এখন অন্তরর ওসরত নিজা অনুভূতির বিকাশ

প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সঙ্গীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সুতরাং আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: অস্বস্তিকর পরিস্থিতিৰ সৃষ্টি নহবলৈ জিলাবাসীক সতর্ক থাকিবলৈ অনুরোধ জনোৱা হৈছে। কোনো ধরনের গুজব বা অবাঞ্ছিত ঘটনা সংঘটিত হলে তৎক্ষণাৎ ওচৰৰ আৰক্ষী থানাত জনোৱাৰ লগতে জিলা প্রশাসনের 24 ঘণ্টীয়া কন্ট্রোল রুম নাম্বার 8099662275 যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনোৱা হয়।
1: শিশু সরবরাহ রোধ আর এই সন্দর্ভত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীভূমি শ্রম অধিকারীর কার্যালয়ে নীরব আর্তনাদ শিশু পাচারর অমানবীয় হত্যা উন্মোচন শীর্ষক এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। এই সন্দর্ভত অধিক শুনো আমার সংবাদদাতার।
0: শ্রম কল্যাণ বিভাগের ফালর প্রকাশিত এই বার্তাত উল্লেখ করা হয়েছে যে শিশু পাচার বর্তমান বিশ্বর অন্যতম ভয়ঙ্কর সংগঠিত অপরাধ, যে অসহায় আর দুর্বল শিশুসলক লক্ষ্য করে শৈশব কালিয়াই নিয়ে আর জীবন জুড়ি মানসিক আর শারীরিক যন্ত্রণার সৃষ্টি করে। বিভাগের মতে পাচারকারী চক্রয় শিক্ষা, উন্নত চাকরি বা বিবাহের প্রলোভন দেখাই শিশু আর তেওঁলোকৰ পরিয়ালক ফান্দত পেলায়। বিশেষকৈ দরিদ্র, অশিক্ষা আর অসহায় পরিস্থিতির সুযোগ লৈ উজ্জ্বল ভবিষ্যতরে মিছা সপোন দেখা হয়। শিশু প্রচারের কোনো সন্দেহজনক ঘটনা চকুত পড়লে ওচরের আরক্ষী থানাত খবর দিবলৈ অথবা টল ফ্রি নাম্বার 1098 ফোন করবলৈ শ্রীভূমি শ্রম আধিকারিক কার্যালয়ে রাইজক অনুরোধ জনাইছে।
1: শ্রীভূমি জেলার রেহরূপ আজিল ইমানে, কাইলৈ পুনৰ লগ পাম আন এখন জেলার রেহরূপর সৈতে। নমস্কার।
2: শ্রীভূমি জেলার রেহরূপ শুনিলে আমার সঙ্গে আছিল শ্রীভূমির পৰা আমার সংবাদদাতা জাকারিয়া রহমান। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটার, 729 কিলোহার্টজ আর FM ব্যান্ডর 101.6 মেগাহার্টজত।
3: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
4: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
3: কোন ঠাইও?
4: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
4: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
5: তেন্তে ময়ো এবাৰ যাব লাগিব।
4: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
6: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আরম্ভ করবলৈ লৈছো সিনেমা গীতৰ অনুষ্ঠান চিত্ৰগীত। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে শুনক হেপা ছবিখনৰ এটি গীত। গীতত কণ্ঠদান কৰিছে জিতুল সোণোৱালে। গীতৰ কথা নলিনী দত্ত মহন্তৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: চিত্রগীত অনুষ্ঠানত এবাৰ শুনক অজানিতে মনে মনে ছবিখনত জুবিন গাৰ্গ আৰু অনিন্দিতা পলে গোৱা এই গীতটি। গীতৰ কথা আৰু সংগীত মানস হাজৰিকাৰ।

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।